নদর মাল্লার কিসলা গারানি কাজ করি না স্থানা দাদলানি সাগরামে তোলা বরা গোয়া চোলা কিদলে উত্তরানি